0: প্রিয় শ্রোতাগে লগে নমস্কার আর ওলা লগতে সুন্দর বিয়ান ইদে আকাশবাণী কেন্দ্র তুরা মিডিয়াম হয়ে আপলা 243.31 মিটার আর কিলো হর 1233 নেই অনুষ্ঠান প্রচার হওয়া লাগিছে কাসা। আজি মঙ্গলবার সেপ্টেম্বর মাসলা 15 তারিখ সন 2026 আর সময় বিয়ান ল 6:30 পার হওয়া লাগিছে।
1: আজিল অনুষ্ঠান নিয়ে প্রথমে আপনি গিলা শুনিবকে পাব দূরদর্শন দিবস ল বিষয় নিয়ে এগরা হুটুকে কথিকা। দূরদর্শন দিবসরা ভারত নিয়ে প্রত্যেক বছর 15 সেপ্টেম্বর নিয়ে পালন করা হয়। ইদা ভারত লা সরকারি চ্যানেল হয়। দূরদর্শন ল প্রসারণরা ভারত লা দিল্লি নি 1959 নি শুরু করা হয়েছে। দূরদর্শন ল রাষ্ট্রীয় নেটওয়ার্ক নি 64 দূরদর্শন কেন্দ্র 26 ক্ষেত্রীয় সমাচার 126 দূরদর্শন রাখা কেন্দ্র 202 বাখার শক্তি ট্রান্সমিটার 828 কম শক্তি ট্রান্সমিটার 351 কম শক্তি ট্রান্সমিটার 18 ট্রান্সমিটার 30টা চ্যানেল আরও ডিটিএস লও যোগদান আছে। আপনি গিলা শুনিবকে পাশে দূরদর্শন দিবস লা বিষয় নিয়ে একগ্রাহটুকে কথিকা।
0: আজিলে অনুষ্ঠান লা প্রথম গান্দা আপনি গিলা শুনিবকে পাব শিল্পী মধুমিতা হাজংলা কণ্ঠনী।

0: আপনিগুলো শুনি গেছে শিল্পী মধুমিতা হাজংলা গান দা।
1: প্রিয় শ্রোতাগুলো এলা অনুষ্ঠান নিয়ে আপনিগুলো শুনবগে পাব রাঙা পাথিনলা বিষয় নিয়ে এগরা হুটুকে কথিকা।
2: নমস্কার, রাঙা পাথিন হাজং তিমতগিলল ব্যবহার করা এগরা অন্যতম পোশাক। পোশাক খালি মানব জাতিল মান সম্মান রক্ষা করেলা জনে পিনিবসই নহয়। পোশাক এমন এগরা বস্ত্র যি পোশাকলা দ্বারা এগরা জাতিল সংস্কার মর্যাদা বাসিয়া রাখিব সম্ভব। পোশাক এগরা জাতিল পরিচয়, পোশাক এগ

জাতিল গৌরব, ফোসাক একরা জাতিল অহংকার, আজি রাঙাপাথিনল মাইদুনি আসে হাজং জাতিল রূপ, ফোসাক একরা জাতির গে জিঙিয়ে রাখালা মৃদুদণ্ড কোয়ারাও ভোল নহাব। সাজ পোশাক মৈদুতেই গাথা থাকে একরা জাতিল কৃষ্টিকলা সংস্কৃতি আর ঐতিহ্য, জিদগে নিয়ে একরা জাতি নিজল পরিচয়রাগে তুলিয়ে ধরিয়ে গর্বিত অনুভব করিব পায়। কথায় কয় যে একরা জাতিকে যদি ধ্বংস করিব চায় তাহলে ওই জাতিল ঐতিহ্য, দৈনিক ব্যবহার করা সাজ পোশাক আর রীতিনীতিগুলোকে মুছে দি, তেপি নিজে নিজে ধ্বংস হয়ে যাব ওই জাতির। উদয় একরা জাতিরগে বাসিয়া রাখিব যদি চায় তাহলে বাসিয়া রাখিব দরকার ওলা ভাষা কৃষ্টিকলালা লগে লগে সাজ পোশাক রাগেও। এলা ভিতরনি রাঙাপাথিন হলে হাজং জাতিরগে বাসিয়া রাখা একরা অন্যতম সম্পদ, রাঙাপাথিন্দ হলে হাজং ময়গিলাল ব্যবহার করা একরা মূল্যবান কাপড়, যে কাপড়ল দ্বারায় একরা মাও নিজল মান সম্মানকে সুরক্ষা করিয়া রাখিছে, রাখিছে রাঙাপাথিনল ঝপ বা আচল নি গাথিয়া হাজং জাতিল ঐতিহ্য। রাঙাপাথিনল আচল বা ঝপরা ইঙ্কহেনা স্থান, যে স্থান নি রূপ তুলিয়া গাথা আসে একরা জাতিল পূর্ণাঙ্গ রূপ, যার দ্বারায় আজি হাজং জাতিল পরিচয় নিয়ে গর্ববোধ করিব সম্ভব। রাম ধনুল রং ওমা তোলা মন মিলিয়া বানাসে ফুল আগন, রাঙাপাথিন্দাগে নিয়ে লেখক লেখিকা গিল কতজনে কত ঝনলা কত ধারণা, যোগ্যবান লেখক লেখিকা গিলাও লিখিছে কত গান কবিতা আরও লিখিছে নানান কথা, কিন্তু মোলা ও পরিকল্পনা যে রামধনুল উপর দৃষ্টি রাখিয়া প্রকৃতিল রূপগে নিয়ে হাজাসে হাজং মাওরা আমলা রাঙা পাথিন্দগে, যে সময় মেঘ দিনী মেঘলা মেঘলা ভাব ওই সময় যদি রামধনুক বরয় ঠিক ওই সময়তে আকাশলা ভাবরা বা আকাশলা রূপর একরা নালিমা ভাব পয়দা করে, মানে রাঙা রাঙা রূপ ধারণ করে আর ফাঁকে ফাঁকে বাদল বা আবলা আনাগুন হয়। ওই সময় এক কোনানিকে বিকাকে রামধনু বা রংধনুক উথনি রূপর ওই রূপরগে নিয়ে বা ওই রূপরগে তুলনা করে আমলা হাজং মাওরা রাঙাপাথিনল সৃষ্টি করিছে। সময় লজি প্রাকৃতিল একরা রূপ ওই রূপর তুলিয়া ধরিছে রাঙা পাথিনল রংনি, পাথিনল আকার, পাথিনল কোনো নির্ধারিত মাপকাঠি নয়, মনল সাইজ নিয়ে দিগল আর পাতলির হয়, জিঙ্ক দিগল সাড়ে ছয় হাত পনে সাত হাত আর পাতলি আড়াই হাত পনে তিন হাত পর্যন্ত মনগল বানায়। ঘর নিয়ে সবসময় ব্যবহার করিবগে বেশিরভাগ পাঁচ হাত আর ছয় দুই হাত পাতলি পাঁচ হাত দিগল পাথিন্দ ব্যবহার করে। বর্তমানে সাওয়াগিল কমরনি পিনি আর মেখলা হিসেবে ব্যবহার করে জনেও পাথিনল সাইজগুল কমকে বানায়। পাথিন পিনিবল ধং পরম্পরা থকনে আমরা পাথিন পিনিবল ধংরা দুই রকমকে দেখে, জিঙ্ক এক একরা ঝপ বুকনি বানিয়ে আরেকরা ঝপরা নেবরা ফালে কুচি কুচিকে গুজিয়ে পিনি আর কমরনিকে ফুল আগন বা ধোলা গামছা বানে, আর ফুল আগন বা ধোলা গামছারাই বুকনিকে অর্ণাধক উড়ি, আর সাদা গামছা বা ফুল আগন দিয়ে কমর বানিবল লগে লগেও সময়ল অনুপাতে কমরনি আগে হাজং ময়ে গেল কমর গোড় বা কমর শিকুল ব্যবহার করিবন, যে কমর গোড় বা কমর শিকুল কয় উদ সাধারণত রূপলহে হয়, আর কমর বানিব কারণে নিজের হাতে কমর চামড়িও বানিয়া দুই তিন ইঞ্চিল কমর চামড়ি বানিয়াও কমর বানিবন যাতে পাথিন পিনিবর সুরক্ষা থাকে। দুই নাম্বার পাথিন পিনল ধরন্দা হলে একরা ঝপ বুকনি বানিয়ে আরেকরা ঝপরা এক দেড় তাক্কর উল্টকে পক্ত
কমরনি বানে আরো ফুল আগন বা ফুল গামছা দিয়ে আগ্রিবন। যে কাপড় দিয়ে গাওরা আগ্রিবন ওই কাপড়ল নামরাই হুসে আগন। ইঙ্কা হেনা কমর বানা জি পাথিন্দ পিনি উদনি কমর গোড় বা কমর চামড়িলেও ব্যবহার লা দরকার না থাকে। ইঙ্কা হেনা পাথিন পিনিবগে ডাঙর সাইজল পাথিন দরকার হয়। আর বেশিরভাগ ইঙ্কা হেনা পাথিন্দ গুস্তি খাবা জালে বা কিবা কামে কাজে ব্যস্ত থাকিলে আমরো ওই পাথিন পিনের ব্যবহার করে। আর কামে কাজে সবসময় ঘরনিকে হরু সাইজ পাথিনগুল ব্যবহার করে। পাথিনল ভাগ রাঙা পাথিন্দ জিঙ্ক নানান রংলা রং নি রঙিন বানিয়া রাখিছে হাজং তিমটল রূপ। ঠিক উঙ্কই হাজং ময়ল এক এক গাওলা ভাগ বা পার্ট দিয় নিজগে পূর্ণ এগরা রূপ দিয় গাঁথিয় রাখিছে জিদ কোনো অংশেও কম নহয়। পাথিনল এক এক ভাগলা এক এক নাম আছে জিঙ্ক কান দুরা বাদল চাপা চুক বোমা মানে মাসখাম পৈর এক বাদল দুই বাদল তিন বাদল গাও। আর প্রত্যেক গাওলা ময়দানী আছে খুলপা সাওয়া গুরু চামড়ি জ্বর ভাঙা জুলকা সাওয়া হোলপোনা সাওয়া তিন সাওয়া এক চাপা তিন চাপা পাঁচ চাপা সাত চাপা ইঙ্কা হেনা পাথিনল ভাগ আছে। যতটুক সম্ভব খুঁজাখুঁজি করিয়া জানিব পালে এই ভাগগিল ল নামরা আজিও পাথিনী ব্যবহার করিয়া থাকে। পূর্ণাঙ্গভাবে সুতিক নাও হব পায় তবু পাথিনল নিয়ে বর্তমানে আমলা শিক্ষিত চেংরা চিংড়িগিল পাথিনল নিয়ে সমাজলা নানান জিনিসল ফালে পরীক্ষা নিরীক্ষা করিয়ে গবেষণা করি আসে। ইঙ্কা গবেষণা করালা দ্বারাই হয়তো আরও ভালাকে পাথিনল রূপর তুলিয়ে ধরিব পাব। যই নিজল শিক্ষা আর কর্মজীবনলা ফাঁকে ফাঁকে আগিয়ে নেওয়ালা যে পরিকল্পনা চালিয়ে আসে সমাজকে আগবাই আগিয়ে নেওয়ালা সমাজলা ইঙ্কা হেনা মনঘেলাগে নিয়ে আমরা গর্বিত। পূর্ণ হোক এই মনঘেলাল পরিকল্পনা। আর মই উমগে এই প্রোগ্রামলা মাধ্যমে অভিনন্দন আর শুভকামনাও জানাই। পাথিনল জাত পাথিনল জাত হরেক রকমলাই হয়। জিঙ্ক রাঙা পাথিন ধোলা পাথিন ফুল পাথিন চাপা পাথিন কান পাথিন মানি পাথিন কৃষ্টি পাথিন ইংল পাথিনল থুলমূল ব্যবহার বিবরণ গেল মই তুলে ধরে। পাথিনল থুলমূল বিবরণ গেল হলে জিঙ্ক রাঙা পাথিন রাঙা পাথিন সাধারণত কমেও সাত রংলা হুত দিয়া আরম্ভ হয়। ওলা ছাড়াও সাত রং নয় রং এগারো রং হুত দিয়েও হুটগুল মিলিয়ে নিজের নিজের পছন্দ মতে পাথিন বানাবা হাজং ময় গেল পাথিন বানায়। রাঙা পাথিন সবচেয়ে রঙিন হুত দিয়ে গোড়ায়। আর সাত রংলা আসল আসল হুতগিল হলে রাঙা কালা পাতা রং হিলদ নীলি কমলা রং ইংল। আর রাঙা পাথিন পৈতে মাত্রে সাদা হুত দিয়ে সাদা বা ধোলা হুতর ব্যবহার না করে। তো এলা আহং সাদা পাথিন বা ধোলা পাথিন। ধোলা পাথিন এক রং হুত দিয়ে বানায় জি পাথিনগে নারী বিধবা মনগুল ব্যবহার করে। আরও আরেকরা কথা বয়সলা অনুপাতে পাথিন ব্যবহার করা নিয়ে আমলা মনগুল বয়সলা অনুপাতে পাথিনগুলো ব্যবহার করে পাথিনল সাইজগুলো ব্যবহার করে। তো রাঙা পাথিন হলে বেশিরভাগ চিংড়িগুলো আরও মানে কম বয়সী ময়গুলো পিনি। জিঙ্ক ধোলা পাথিন ধোলা পাথিন বিধবা মানে যাই নারী ওরা পিনি। আর এই ধোলা পাথিন এক রং হুত দিয়েই গোড়াই এক রং হুত দিয়েই টানা দেয়। তো এই ধোলা পাথিন কায়ু কান থয় কায়ু নাও থয়। ওলা পরে হুসে কান পাথিন কান পাথিন একচুয়ালি দুই তিন রংলা হুত দিয়ে বানায়। জিঙ্ক ধোলা বা যে কোনো রংলা এক রং

উদনিকে দুই তিন কালার হুত দিয়ে মানে চাপা কান দেয় উদগে কয় কান পাথিন, তারপরে চাপা পাথিন পাথিনল তিন ভাগ নিয়ে দুই ভাগ অফুর বাই আর নামা বাই, রাঙা পাথিনল চাপা, এগরা পাথিনল তিন ভাগ নিয়ে দুই ভাগ তল ভাই আর অফুর ভাইরা রাঙা পাথিন মতনে পুরো রাঙা পাথিনল চাপা দিয়ে বানায়, আর মৈদ ভাগরা যে কোনো রংলা হুট দিয়ে টানা দেয় আর গুড়াই উডগে কয় চাপা পাথিন। চাপা পাথিনল পরে আহে ফুল পাথিন। ফুল পাথিন দেও যুগল লগে লগে এলা সময়ল মনলা পরিবর্তন হুসে ঠিক উঙ্কই পাথিনল পাথিনল বহুত গবেষণা করে মন গেল পাথিন দেগেও ডেভেলপ বানাবার চেষ্টা করব লাগিছে, আর ওই হিসেবে পাথিন দেগেও এলা চাপা বা পুরো গাও ঘিল ফুল দিয়ে রাঙা পাথিন বানায়। তারপরে আসে ক্রিস্তিল পাথিন। হাজংগলল ক্রিস্তিল রাঙা পাথিন দে হলে এক চাপা পাতারং চাপা রাঙা পাথিন দে, আর উদ চাপ পাতারং হওয়ালা কারণ দা হুসে হাজং মনগল বিশির ভাগে খেতি বাতি করিয়া জীবন যাপন করে, আর ময় মরতে কৃষিল ওপর দৃষ্টি রক্ষে ভই পাথার গিলগে খালি ভই পাথার গিলগে এগর পাতারং যে সৃষ্টি করে ওই রূপল ওপর দৃষ্টি রক্ষিয়ে হাজং ঘিল কৃষ্টিল পাথিন দগে পাতা চাপা পাথিন্দ যোগ্য পাথিন হিসেবে মানিয়ে নিছে। কারলা কারলা ধারণা রাঙা পাথিনল যে আলাদা আলাদা রংলা হুত দিয়ে যে হেরা হেরাকে আসে ওই হেরা হেরা দাগ রাগে কায়ু কায়ু ভাবে যে হাজংগলল উদ নাঙল্লা চিন, আর হাল বোয়ালে জিঙ্কা মাতির এগরা রাংথা রাংথা রূপ ধারণ করে উডজনে পাথিন দেগে রাঙা দিয়ে গুড়ানি আর টানানি হয়। তো এই রাঙা পাথিনল রূপর আর হাজংগল যে কৃষিভুক্তি ইদেও ইদনিকে তুলে ধরিছে পাথিনল মাধ্যমে, আর ইদ ইঙ্কই জাগিয়ে থাকুক ভবিষ্যৎ ফালেও উদয়ময় কামনা করে। ওলা পরে আহে মানি পাথিন। মানি পাথিন কব জালে আমরা হবই জানে ইদ হয় বিয়েনি ব্যবহার করা বিয়ল পাথিন। এমন এগরা সময় থাকিবন যে সময় নিকে বিয়ে ঠিক হলে কাপড় বানাবা বা পাথিন বানাবা জ পায় না না পায় উঙ্কহেনা প্রশ্নগুলো আহিবন, আর যদি উঙ্কহেনা কাপড় বানাবা না পায় তাহলে বিয়ে পর্যন্ত ভাঙিয়ে যাবন। তো রাঙা পাথিনল রাঙা চাপা পাথিন দ যে হাজং বিয়নিকে মানি পাথিন হিসেবে ব্যবহার হয় উড যে পাথিন্দ ফার্স্টে বানায় ওই পাথিন্দ হে বিয়ল মানি পাথিন হিসেবে ব্যবহার করে। উদজনে হাজং সমাজনি কারলা ঘরনি যদি বিয়ে ঠিক হয় তো কাপড় বানাবালাও এগরা ধুমধাম চাপ আহে যায়, আর রাঙা চাপা পাথিন বানাবাগে ব্যস্ত হয়ে থাকে। যদিও বিয়েগিরি গেলে ব্যবহার বানাবাগে সময় না পায় তাহলে ওই অঞ্চল নিয়ে কই রাঙা পাথিন চাপা বানা লাগাছে পাথিন রাঙা পাথিন লাগাছে উদগে খুঁজি, আর ওই রাঙা পাথিন দেগেই মানি পাথিন হিসেবে ব্যবহার করে। তাও কি এ তিন চাপা নহয় এক চাপা যেদগে গোটা চাপা কয়। ইদানি একরা কথাও আছে যে এক চাপাহে শুভ লক্ষণ আর ফালা চাপারা হয় অশুভ লক্ষণ। বুড়ক বুড়িগুলো ধারণা তার মানে ধরে নেও যে গোটা চাপা শুভ লক্ষণ দামাত কুইনল মিলন, ফালা চাপা ফালা করে সংসার নিয়ে দামাত কুইনগণ। উদয় বিয়নি মানি পাথিন দেগে বিয়ল যোগ্য পাথিন, এক চাপা পাথিন দেগে যোগ্য পাথিন হিসেবে গণ্য বা ব্যবহার করে। আগেলা দিন নি এগরা ইঙ্কহেনা ধারণাও থাকিবন যই নাকি পাথিন বানাব না পাবন উমগে কোবন যে যই নাপায় বানা যোয়া উই চিংড়ির তুন্দ হাদা, কি করিব সংসার নি ভরসা খালি হুব মিশই তামাশা, নিজের দায়িত্ব নাপায় থার কি সামলাব সংসারলা ভার।
তো বানাগোড়া নাপাবা চিংড়ি লাগে উঙ্কে মানে অপমান করা হবন। তো এলা এই প্রচলন দা নৈক যদিও তবু আজি পর্যন্ত আমলা হাজং সমাজনি ঘরে ঘরে কাপড় বানানি ব্যবস্থারা এলাও চলিয়ে আসে। আরও মই গর্বকেই করিব পাব আজিও আমলা হাজং সমাজনি আমলা দরকারি কাপড় পাথিন গামছা ময় মরতলা কাপড় ঘিল নিজের হাতে বানায় আরও নিজের হাতেই ব্যবহার করে। কাপড় বা পাথিনল ব্যবহার হাজং ময়গলল বয়স আর সময়ল উপর নি দৃষ্টি রাখিয়ে ব্যবহার করে। উডজনে কোনো সময় নানান অনুষ্ঠান নি পাথিনল রং রূপর অল্প রাঙা পাথিনল রং নি জিঙ্ক মেলা রংলা হুত নিয়ে রঙিন হয়ে আসে। আর ওই পাথিননি জিঙ্ক আমলা জাতিল রূপরগে জাগিয়ে রাখিছে। তো ইঙ্কই রঙিন হয়ে জাগিয়ে থাকিব আমলা এই রাঙা পাথিনল রূপর। আর ইঙ্কই উন্নতিনি

0: Nasimang gagarin marak aruni doni asong narang matrani gitrang hokna sona manaha dao achi kuchi sia jotani ba garo literature ni midengo ma bk samani garani ko knangs khana mungen
1: achi ku sia jotani tengthang thang somoirango tengthang thang bidengrang na gisak nangani ko mesoka Howard Denison W. Moman, John Moni D. Shira, Aru Evelyn R. Marakni, Rchach Isku Chasong Ni Bijangchi Jo Lo, Kalecho Porai Mutungo, Poido Sianina, Gisagon Batani Kunuka, Jatangna Gisakwa, Saba Ani Somoyong Anigaman, Ya Somoini Sianirang, Asongna Antangkon Kangani, Tadamberanko Lekaporana Didiatani, Aru Kutanko, Nambat Salbatatna, Makrakate Sianirang, Ongbata. Kasaniko, Dengtang Dengtang Bimangrango Siegapade, Evelyn R. Maraksangata, Ongaya. Leka Porena Gisak Nangani Ongkat Baoa, Poraini Kitapranko, Aru Golpuranko Nanganigaman, Waranko Nakatatna, Makpakma, Niskaha. Kolejo Poregaparanga Kitaprang Dongja, Aninakon, Kenneth Moman Noktang, Dakmesokaniko, Aru Arjison G. Moman, Kamni Biti, Dakmesokaniko Siaha. Zamanu, Lindrit D. Shiraba, Schoolmaster Dakmesokaniko Siaha. Kadangatna Dakmesokani, Jungle Kumchek Nokmasakaniko, Julius L. R. Marak, Nakatatskaha. Magatam Pagatamrangi, Kurtung Bani Rangurpangna Nanganiko, Machitokpaon, Warango Pangchakapa. Getal Dakmesokani Rang Nakatskaha, Jekai, Julius L. R. Marakni Ajay Arugalje, Serejang Waljan, Luelin R. Marakni Dekki Baksa, Dekki Bakni, Metong Bolni Getum, Arupa Togan Nengmanja Sangma, Herik N. Sangmani, Togan Matkr, Surendro S. Marak, Asong Tangna Kasani, Arukutankor Pangani Poidaranko, Sian Baksana, Bong Loskorni, Gongsun S. Marakni, Arojaran R. Sangmani, Jangi Tangani Gmansi, Chapa Kata. Atangi Poido Seranko, Kitap Kungsano Kadame, Chapa Katengbadi, Gilbert K. Marakanoa, Yanas Kang Segpa, Poidorang Dongen Chmoba, Kitap Kungsano Nakatatnadi, Chuongs Kazachim. Uni Zakmano, Probot M. Sangma, Atangi Poidoranko, Katongni Chokchimsa Pool, Ne Katabichongotni, Tapakata. Absan the cake had them go up poidoni kitapranga, Brucellis kesang money, could be string, Aru could be string, gni. And dake, Antang tangni poidoranko, kitapni bimango nakatataniera, poidoni abao, balwag talco, balataha. Shuakpa, kuchima, Lorendro jesang money poido kitap, Hazal gni bongabulsio, nakatapaha. Banai segaman, songsarni golporang. Hazal gini bilsini zakmano nakseng baaha. Yanas kang Isilian R. Marakni novel chigachak kreni nokma aru gamseng novel ni bang bangapa biapko kolgapataha. Novel nangko bang bate sigapate ta udepet provot M. Sangmaan. Uni novel rangoni matamara parak kija kasaa dokde mesaram de kreni gachampoto zaram bongni walo Aro Katsara Salme. Uni novel rang Katsani bidengong bata. Aro badia barang de philosophical. Bakata bichonko nung tuweni. Makang kisang chanchani rangko neka. Tame tangna katsaman joko di marak sea. Walk munde kagalsa. Aro skeme novel rangara. Barnat e sangmani segaman rangoka. Andiba skeme de drama ba novel ba. Ong srang jagata taka. Novel rango gisek katong ni riyani, katsani, ar songsarni kabanggirkani ko Isilian R. Marakni novel rango nagpata. Skeme ko senokapaan drama type atsik novel ane kitap ni nagnangraon siya. Drama aru novel. Siya jotanyo deng tanggirk pegepong na. Siya ni bimango, siya ni rokombewalo, kuagan girkanyo Aru kataja kalaniyo. Senokpa mai nigman brin bawe bewalo sia talja. Ethelbert e sangmani stilona রুট কী সময়নাস খাংসাত না খাতাহা ইয়াকু নোভেল নি ঠোকো দোনা নেংরাজা ইয়ান স্কাল রং মং মান্দে বনে রং নি স্থল না বাকসা ছা গ্রং রেকানি গল্প উংবাতা ফৈদো নি আবা ও ছা দাম বেরং নি সিয়ানি রং খাসা নি আরো আসং থা খা ওক সিয়ানি বিদুঙন উংবা তেংখুয়া লরেন্দ্র জে সংমানি সুয়াকপা খুচিমকো নাখাতকপ ফৈদো রং সেনকপানি জঙ্গি থাঙানি কু মেসপ্লানি ওকা উনি দুঃখ থাকে ফরায়নি খাসা নাপছেঙানি জক রায় নকটং বাকু দাকানি দেদ্রং কু দাতলা ছুয়াতানি ইসোল নি আবাকু দং দকে নানি আরো উয়াগতা ব্রুসেলিস কে সংমানি ফৈদরাঙ্গো রে রং গমালোনি রে জাঙানি কু নকা খাসা নি বিদং নাউটখাঙে সিয়ানি কুদি উনি সিয়ানিও নকচা গমাং ইং গপা গুণ রং না খা ওক সিয়ানি উনি ফৈদরাঙ্গো নাখাত পাতা ইয়ারং না গ্রেবা গপন সিয়ানি রং দং ইং খুয়া নিবা নাঙ্গানি খ্রিস

ইয়ান আকাশবাণী চূড়া সময় দাওয়াথামনি দোক বাজি মিনিট বোয়া ওহা দাও নাসিমাং শিলং নিকো ওয়াতাৎসকা গপা আচে খবরং খনা সোনা মানগেন।

সময় দো আথাম নি স্নি বাজে ওহা আর নাসিমাং দা ও জোল জোল থকি হাউস প্রোগ্রাম ও দংধাং দংধাং হিন্দি ফিল্ম নি গিটং কো খনা সোনা মান গেন স্কাঙ্গবা ও নাসিমাং সোনু নিগম আর খরস নি রঙ্গপা মিটি ফিল্ম নি পাপাজি টু জি গ্রেট হো কো খনা সোনা মান গেন।

নাসিমাং ওয়াজিদ আলী, মমতা শর্মা আর শ্রেয়া ঘোষাল নি রঙ্গপা দাবং টু ফিল্ম নি গীত পান্ডে জি সিটি কোক না সোনা মানাহা। তাও জোল জোল নাসিমাং দালর মেহেন্দি আর সুনিধি চৌহান নি রঙ্গপা হেলো ফিল্ম নি কার্লে বেবি ডান্স ওয়ান্স গীত কোক না সোনা মানগেন।